0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্টজে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনায় আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি চম্পা বক্সি। নমস্কার।
0: 19 শতকের বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মতিথি আজ 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য 1839 সালে সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। 1891 সালের 29 জুলাই এই মহান মনীষী মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধু, কেন তিনি দয়ার সাগর ছিলেন? শোনা যায়, একবার ট্রেনে যাওয়ার সময় এক বৃদ্ধা ভিখারিনীকে দেখে তার নিজের গায়ের চাদর খুলে দিয়ে দিয়েছিলেন। বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে খালি হাতে ফেরাতেন না, মাইনের অর্ধেক টাকা দিয়ে দিতেন গরিব ছাত্রদের বই কিনে দেওয়ার জন্য। একবার তার মা অসুস্থ, ডাক পাঠিয়েছেন, তখন দামোদর নদীতে ভয়ঙ্কর বন্যা, নৌকা নেই। বিদ্যাসাগর রাতের অন্ধকারে সাঁতার কেটে দামোদর পার হয়েছিলেন শুধু মাকে দেখবেন বলে। তার মাতৃভক্তি আজও উদাহরণ হয়ে আছে। তার সবচেয়ে বড় দয়া বিধবাদের জন্য। তখন হিন্দু সমাজে 8 থেকে 10 বছরের মেয়েও বিধবা হলে সারা জীবন সাদা থান পরে মাথা ন্যাড়া করে কাটাতে হতো, তাদের আবার বিয়ে দেওয়া পাপ ছিল। বিদ্যাসাগর একা পুরো সমাজের বিরুদ্ধে লড়াই করে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করলেন। নিজের ছেলের সাথে বিধবা মেয়ের বিয়েও দিয়েছিলেন তিনি। তিনি বলতেন, বিধবাদের চোখের জল মুছতে পারলে আমার সব লেখাপড়া সার্থক হবে। তিনি বিদ্যাসাগর কেন ছিলেন? বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য নাকি খুবই কঠিন ছিল। বিদ্যাসাগর সহজ সুন্দর বাংলা বর্ণপরিচয় লিখলেন, আমরা যে অ আ ক খ শিখেছি সেটা তারই দেওয়া, তাই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি বুঝেছিলেন মেয়েরা শিক্ষিত না হলে জাতি এগোবে না। নিজের টাকায় তিনি 35টি

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়।
1: মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদ্ধা ভরা প্রণাম। মানবতরদি ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তৎকালীন বিধবাদের কঠিন অবস্থা চাক্ষুষ দেখেছিলেন এবং সেই বিধবাদের কষ্ট দূর করবার জন্য কীভাবে বিধবা বিবাহ চালু করেন, এই নিয়েই আজকের আলোচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সত্যিই নারী সমাজে ঈশ্বর রূপেই যেন আবির্ভূত হয়েছিলেন, যে সমাজে বিধবা ছিল অভিশাপ। নাকি কথিত আছে, সকালে ঘুম থেকে উঠে তাদের মুখ দেখলে পাপ ছিল। এতই নিচু চোখে তৎকালীন সমাজ দেখত। শুধু কি দেখা, বিধবাদের জীবন ছিল দুর্বিষহ। কত ছোট ছোট মেয়েরা বিধবা হতো আর তাদের উপর ছিল কঠোর বাধা নিষেধ। তাদের অত কম বয়সী সুন্দর প্রতিমার মতো চেহারা থাকতেও স্বামী মারা গেলে তাদের বিবর্ণ

0: করে রাখা হতো। সাদা শাড়ি, ছোট করে চুল কেটে দেওয়া, খাওয়া বলতে ওই তো শুধুই সেদ্ধ ভাত, নিরামিষ ভোজন, পেট ভরার মতো শুধু। যেখানে সেই সময় ওই সব ছোট ছোট বিধবা বধূদের ছিল হেসে খেলে দিন কাটানোর সময়। কিন্তু সমাজের কুব্যবস্থার জন্য তারা অসহনীয় কষ্ট জোর করে তাদের ওপর চাপিয়ে দেয়া হতো। আর এই সকল নারীদের হয়ে যিনি প্রথম কাজ করেছিলেন, তাদের আনন্দ, সুখ, শান্তির জীবন ফিরিয়ে দিয়েছিলেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র, অন্যরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহ প্রথা প্রথম চালু করেন আর নারী শিক্ষার প্রসার ঘটান। তাকে আজ ভগবানই বলবো আমরা, যে নারীকে আলোর প্রথম পথ দেখিয়েছিলেন, বাঁচার অধিকারবোধ শিখিয়েছিলেন, তিনিই হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসলে তিনি ছিলেন বাংলার একজন মহান সমাজ সংস্কারক। সেই সময় হিন্দুদের সমাজে বিধবা নারীদের জীবন অত্যন্ত কষ্টকর। বিদ্যাসাগর বিধবাদের পুনরায় বিয়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজে আন্দোলন শুরু করেন। তিনি শাস্ত্রের বিভিন্ন প্রমাণ দেখিয়ে বোঝান যে বিধবা বিবাহ ধর্মবিরোধী নয়। তার প্রচেষ্টাতেই 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহের আইন পাশ হয়। এর ফলে বিধবা নারীদের পুনরায় বিবাহ আইনগত স্বীকৃতি পায়। তার এই উদ্যোগে এবং নারী শিক্ষায় তিনি প্রথম এগিয়ে এলেন। যে সমাজে পরিবর্তন আনতে গেলে তিনি বুঝলেন নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বাংলার মাটিতে জন্ম নিলেন জ্ঞানী এক মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ছিলেন দয়াসাগর। বিধবার চোখে অশ্রু দেখে কেঁদেছিল তার প্রাণ। অন্যায় প্রথার বিরুদ্ধে তিনি তুলেছিলেন প্রতিবাদী গান। শাস্ত্রের কথা প্রমাণ করে করলেন অক্লান্ত চেষ্টা। বিধবার নতুন জীবন দিতে ছিল তার মহান ইচ্ছা। শেষে এলো সেই শুভ দিন, বিধবা বিবাহ পেল মান। 1856 সালে আইন হলো, জয় হলো মানবতার গান। তারই সাহসে কাজে বদলালো সমাজের পথ। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি দেখালেন সত্য পথ। সত্যি আবারও ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম। আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। পর্যটন যে কোনো দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন কেবলমাত্র কিন্তু ঘোরা ফেরার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটা যে কোনো দেশের অর্থব্যবস্থা, সাংস্কৃতিক, সামাজিক ব্যবস্থা জুড়ে রাখার কিন্তু বিরাট একটা কাজ করে। আর পর্যটনের দ্বারা বিদেশি মুদ্রা অর্জিত হয়। লোকে যখন বিভিন্ন দেশ ভ্রমণ করে, এতে ওখানকার সংস্কৃতি, ভাষা আর পরম্পরার সহিত পরিচিত হয়। এর ফলে এটাই হয় যে বিভিন্ন দেশের সঙ্গে একটা কিন্তু মিত্রতা গড়ে ওঠে। আর এই ভ্রমণের আপনার কিন্তু কিছু সুবিধা যাতে হয়, আমরা কিন্তু একটু আগে করে লিস্ট বানিয়ে রাখতে পারি, এতে সকলেরই সুবিধা হয়, কি বলো? যেমন বন্ধুবান্ধব, পরিবার, সকলকে নিয়ে যদি আমরা একটু পরিকল্পনা করে থাকি ঘুরতে যাওয়ার,
1: একদম
0: তো প্রথমেই আমাদের উচিত একটা লিস্ট তৈরি করার। যে আমরা কোথায় কোথায় যাব, কত সময় নেব, তাহলে কিন্তু সময়টাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাই না কি?
1: একদম।
0: আর লাগেজ, মানে লাগেজ যতটা সম্ভব হয় হালকা নেওয়ার চেষ্টা করবেন। ব্যাগ ভারী হলে ভ্রমণটা কিন্তু একটু তিক্তই হয়ে যায়, তাই কি না?
1: হুম হুম, একদম ঠিক বলেছ।
0: আর হ্যাঁ, স্যান্ডেল বা জুতো, এগুলো কিন্তু কাগজে মুড়ে একটা পলিথিনেও নিতে পারেন, এতে কিন্তু জামা কাপড় নোংরা হবে না। আর স্থানীয় একটু খাবার আপনারা খেতেই পারেন বড় বড় হোটেল ছাড়াও, এতে একটু ওই জায়গার এলাকার খাবারের একটু পরিচিতিও হয়ে যাবে। আর অফ সিজনে গেলে একটা হয় ভালো কি, হোটেল ভাড়া এগুলো একটু কম থাকে, তা আপনার বাজেট অনুযায়ী সেটা আপনি করবেন। আর অতিরিক্ত একটু টাকা কিন্তু একটু গোপন জায়গায় রেখে দেবেন। আর ছোট ব্যাগে চার্জার, এয়ারফোন এগুলি নিতে একদম ভুলবেন না, আধার কার্ড এগুলো কিন্তু জরুরি খুব। আর শ্রোতা বন্ধুদের বলি যে স্বচ্ছ ভারত সুন্দর ভারত, পরিচ্ছন্ন দেশ আমাদের গর্ব, ময়লা আবর্জনা ফেলবে না পথে, ডাস্টবিনে ফেলবো সবই বর্জ্য, নিজের ঘর যেমন পরিষ্কার রাখবো আমরা, পরিষ্কার কিন্তু আমাদের চারপাশটাকেও রাখতে হবে, তাই নয় কি? আর গাছ লাগাবেন প্রত্যেকে, সবুজ বাগান তৈরি করুন, সবুজে ভরে উঠুক আমাদের পুরো ভারত, পুরো দেশ। নদী নালা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আর পুকুরে নদীতে ময়লা আবর্জনা ফেলবেন না। পরিচ্ছন্নতাই কিন্তু সুস্থ জীবনের চাবিকাঠি। আর সবাই মিলে দেশ কিন্তু গড়ব পরিচ্ছন্নতার শপথ নিয়ে।
2: শ্রোতা বন্ধু, এখন নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
3: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
4: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1449 या 1800345406 पर।
3: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाएं।
2: ফিরলাম বিরতির পর। শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে চিন্ময় চ্যাটার্জী।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত চিন্ময় চ্যাটার্জির কণ্ঠে। মুক্তিযোদ্ধারা দেশের গর্ব, তাদের ত্যাগ অমর। ভারতীয় বিপ্লবী সুবেদার জুবিন্দার সিং, আজ তার জন্মজয়ন্তী, তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন হাসি মুখে, তাদের ত্যাগের কথা মনে রাখব আমরা শ্রদ্ধা ভরে। দেশের মাটির ভালোবাসায় তারা ছিলেন অটল, শৃঙ্খল ভেঙে স্বাধীনতার জ্বালালেন আশার আলো। তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশের মানুষ, তাই তাদের ত্যাগের স্মৃতি বুকে রাখব চিরকাল অম্লান করে। শ্রোতা বন্ধুরা,
1: চম্পা দেখো, শরৎ পড়ে গেলেও কিন্তু বর্ষা পিছু ছাড়ছে না।
0: একদম
1: নীল আকাশে সাদা মেঘের ভেলা, শিউলি ফুলের গন্ধের বদলে চারিদিকে এখন কিন্তু শুধুই মেঘলা আকাশ আর হঠাৎ বয়ে আনা ঝমঝমে বৃষ্টি, তাই নয় কি?
0: তো এটা কিন্তু মনের দুয়ারে একদম স্বপ্ন ভরে দিচ্ছে প্রত্যেকেরই।
1: আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে শরতের আমেজটাই যেন কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। তবে এই মেঘ বৃষ্টির লুকোচুরির মধ্যেও আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকা কিন্তু খুবই প্রয়োজন।
0: একদম,
1: যেমন স্বাস্থ্যের যত্ন, মানে ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে বৃষ্টি আর গুমোট গরমের জন্য ঘরে ঘরে ভাইরাল জ্বর, সর্দি কাশি, ফ্লু এর প্রকোপ কিন্তু বাড়ছে।
0: একদম,
1: আর মশাবাহিত রোগ, জলে জমে থাকা জল থেকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকিও বাড়ছে। তাই বাড়ির চারপাশ পরিষ্কার ও শুকনো রাখা
0: একদম জরুরি,
1: একদম জরুরি। আর বাইরে বেরোনোর আগে কিন্তু ছাতা বা রেনকোট সঙ্গে রাখতে

0: একদম ভুলবেন না, কারণ কখন যে বৃষ্টি এসে যাবে,
1: ঝমঝম করে বৃষ্টি,
0: কেউ বলতে পারবে না, তাই নয় কি?
1: আর এখন পরীক্ষার সময় ছোট বাচ্চাদের তো একদম সাবধানে রাখতে হবে যারা পরীক্ষা দিচ্ছে, কেননা একটু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে লাগলেই জ্বর আসার সম্ভাবনা থাকবে, তাই তাদের কিন্তু সতর্ক
0: সাবধান
1: রাখতেই হবে।
0: তাহলে আজকের মতো এখানে সাতরঙ অনুষ্ঠান শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন, ও সঙ্গে ছিলেন
1: আমি চম্পা বক্সী।
0: নমস্কার।